0: presenteer ik weer Primetime. Rani Kikahan.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling Sales. Telefoonnummer 070 365 22 47.
2: Miss Indian Beauty Pageant 2026 op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de derde editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond van glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindustaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide. So honey. Tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Misters en felbegeerde kroon en de kans op de Nederlandse internationale vertegenwoordiger op het wereldpodium. De finale vindt plaats op zaterdag 27 juni 2026 om de 1500 uur tot 2100 uur in het Oostvaarden College in Almere. Verwachten! Van vol indrukwekkende Bollywood entertainment, culturele trots en een onvergetelijke show voor de jong en oud. Koop je ticket dan bij je tickets via mibb.nl ticketen. Miss Indian Beauty Pageant 2026 waar schoon het talent, cultuur en samenkomen.
3: Advocaten kantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
4: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
3: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
5: Voor hulp bel nu 015 21 59 22 7.
3: Advocatenkantoor aan het Raamsoet.
6: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
7: Digitale radio, fahonfm.nl.
8: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
9: Een groep van ruim 20 Europese nieuwsuitgevers heeft Google aangeklaagd bij de rechtbank in Amsterdam. Ze eisen een schadevergoeding van ruim 640 miljoen euro, omdat ze verliezen zouden hebben geleden door concurrentiebeperkend gedrag van Google rond de online advertentietechniek. Dat meldt de Europese procesfinancier Litvin. Nederland was niet voorbereid op een brede crisis zoals de coronacrisis, dat zegt de toenmalig Nationaal Coördinator Terrorismebestrijding en Veiligheid, Pieter-Jaap Abelsberg. Volgens hem lagen er allerlei handboeken voor kleinere crisis in afgebakende sectoren, maar was de voorbereiding op een crisis die het hele land raakt niet op orde. De werkgelegenheid in de Verenigde Staten is in mei veel sterker gegroeid dan verwacht, ondanks de economische onzekerheid door de oorlog in het Midden-Oosten en de sterk gestegen inflatie door de hoge brandstofprijzen. Volgens het Amerikaanse ministerie van Arbeid ging het om een groei van 172.000 banen. Duitsland stopt niet direct met grenscontroles bij onder andere de A12, maar het ministerie van Binnenlandse Zaken laat nu wel weten open te staan voor verandering. Nederlandse burgemeesters in de grensstreek zien de controles op de snelweg liever vandaag dan morgen stoppen, maar moeten geduld hebben. Het Duitse ministerie gaat de brief van de Europese Commissie eerst zorgvuldig doornemen. En dan het weer. Vanavond klaart het steeds meer op en vannacht koelt het af naar 12 graden. Morgen trekt er een buiengebied van west naar oost over het land. In de middag wordt het zo'n 20 graden.
8: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Vahon Hindustani Radio.
10: साथियों प्रोग्राम का शुरुआत तो सदियों से मैं करते आ रहा हूं वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ एड फिल्म ललकार 1927 कंपोज बाय ब्रोडिस कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं शुरू का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी क्या गालो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वाले को मालूम है इसलिए हम लोग सदियों से आप सभी से यहाँ से यही कहते आ रहे हैं यारो कि हेप दू नास्त आउत एट लीफ हैं कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो खुद को आगे को बढ़ाना है देश को आगे को भी बढ़ाना है तो ये शिक्षा और साथ ही साथ कौम को भी आगे को बढ़ाना है तो ये शिक्षा सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे साप्ताहिक प्रोग्राम हमारे सरनामी संगीत का और उसके बाद कुछ नए नए सुपरहिट सॉन्ग्स हमारे बच्चे के नए नए आवाजें हैं कुछ चैंपियंस सिंगर्स भी है आज के इस प्रोग्राम में उनके आवाज़ें आप ज़रूर सुनते रहना और बीच में कुछ ज्ञान के बातें हैं भी यार शेर शायरी भी है तो ज़रूर प्रोग्राम को सुनते रहना जहाँ पर भी हो जी साल में हो फाहून हिंदुस्तानी के फुल टीम की तरफ से आप सभी को एक शुभ दिन प्रकट हो मैं थील फील लॉइस्टर प्लेजियर के साथ रफी साहब जी

सीकर डेंजरस ब्रदर, सुना दी आप सभी को मशहूर गाने वाली हमारे सुरीनाम देश का नाइटिंगेल निशा मदारन, और साथ दे रहा था द रैप किंग फ्रॉम सुरीनाम किंग कॉलोनी। पवन हिंदुस्तानी रेडियो पे आप चुन है जो तोर से आप सरनामी संगीत सुन रहे हैं। बढ़ने से पहले कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और कुछ इस जमाने के विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने इंसानियत, मनुष्य, मैन साइट के बारे में कुछ लिखे हैं यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं, तो जरा गौर फरमाएं। अर्ज किया है श्री राल्फ वाल्डो एमर्सन, अमेरिकांस डिक्टर एंड फिलोसोफ, 1803-1882। और राल्फ वाल्डो एमर्सन ने कहा है मनुष्य के बारे में यारों की, हेट वॉज एन गुड रात दी एक एंस आन एन यंग मेंस होर्ड गेवन, डू अल्टेड डेटगेने वट ये बंग बेंट टू डून। Simon Vestdijk, Nederlands schrijver, 1898-1971. Over Simon Vestdijk, hoe ouder de mens wordt, des te meer wordt zijn verleden van werkelijke gebeurlijkheden geschaduwd door een verleden van gemiste of althans niet benutte kansen. Nelson Mandela, die ne bhi kuch kaha hai, Zuid-Afrikaans advocaat, politicus en anti-apartheidstrijder, 1918-2013. Nelson Mandela ne kaha hai, ieder mens of organisatie die mij probeert te beroven van mijn waardigheid zal verliezen, omdat ik mijn waardigheid voor niets en niemand zal prijsgeven. Ja. Max Croisset, Nederlands acteur, regisseur, toneelschrijver, 1912-1993. Max Croisset, nekahai, ik heb een zee bedacht, daar ligt hij. Ik heb een wolk bedacht, daar drijft hij. Ik heb een mens bedacht en dit schrijft hij. Lucian Arriat, Frans schrijver en psycholoog, 1841-1922. Oh, Lucian Arriat, ik verwonder mij over de veelheid van dingen waar een mens geloven kan die beweert dat hij nergens aan gelooft. Karel Vosmaer, Nederlands auteur, 1826-1888. Ook Karel Vosmaer, in de natuur voelt de mens zich beter, eenvoudiger en meer waar. Erich Fromm, Duits-Amerikaans filosoof en psycholoog, 1900-1980. Erich Fromm, in het kapitalisme worden economische activiteit, succes en materiële winst een doel op zich. Het wordt het lot van de mens om bij te dragen aan de groei van het economisch systeem, om kapitaal te vergaren, niet voor eigen geluk of redding, maar als een doel op zich. Paul Fort, Frans dichter, 1872-1960. Paul Fort, laat je gevoelens denken, mens, en je bent je eigen god. Ivan Turgenev, Russisch schrijver en dichter, 1818-1883. Oh, Ivan Turgenev, tranen zijn net als onweer. Erna is een mens altijd rustig.

0: Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: Miss Indian Beauty Pageant 2026. Op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de derde editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond voor glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindoestaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide. So honey. Tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Misters en felbegeerde kroon en de kans op de Nederlandse internationale vertegenwoordiger op het wereldpodium. De finale vindt plaats op zaterdag 27 juni 2026 om de 1500 uur tot 2100 uur in het Oostvaarden College in Almere. Verwachten! Van vol indrukwekkende Hollywood entertainment, culturele trots en een onvergetelijke show voor de jong en oud. Koop je ticket dan bij je tickets via mibb.nl ticketen. Miss Indian Beauty Pageant 2026, waar schoon het talent, cultuur en samen komen.
2: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: Een groep van ruim 20 Europese nieuwsuitgevers heeft Google aangeklaagd bij de rechtbank in Amsterdam. Ze eisen een schadevergoeding van ruim 640 miljoen euro, omdat ze verliezen zouden hebben geleden door concurrentiebeperkend gedrag van Google rond de online advertentietechniek. Dat meldt de Europese procesfinancier Litvin. Nederland was niet voorbereid op een brede crisis zoals de coronacrisis, dat zegt de toenmalig Nationaal Coördinator Terrorismebestrijding en Veiligheid, Pieter-Jaap Abelsberg. Volgens hem lagen er allerlei handboeken voor kleinere crisis in afgebakende sectoren, maar was de voorbereiding op een crisis die het hele land raakt niet op orde. De werkgelegenheid in de Verenigde Staten is in mei veel sterker gegroeid dan verwacht, ondanks de economische onzekerheid door de oorlog in het Midden-Oosten en de sterk gestegen inflatie door de hoge brandstofprijzen. Volgens het Amerikaanse ministerie van Arbeid ging het om een groei van 172.000 banen. Duitsland stopt niet direct met grenscontroles bij onder andere de A12. Maar het ministerie van Binnenlandse Zaken laat nu wel weten open te staan voor verandering. Nederlandse burgemeesters in de grensstreek zien de controles op de snelweg liever vandaag dan morgen stoppen, maar moeten geduld hebben. Het Duitse ministerie gaat de brief van de Europese Commissie eerst zorgvuldig doornemen. En dan het weer. Vanavond klaart het steeds meer op en vannacht koelt het af naar 12 graden. Morgen trekt er een buiengebied van west naar oost over het land. In de middag wordt het zo'n 20 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07736522247 मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
4: Doei, no, bro, bro. प्रोग्राम का शुरुआत तो सदियों से मैं करते आ रहा हूँ, वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ। From the movie Lalkar 1972, composed by the brothers Kalyan Jiyananji, और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी की। आज गालो मुस्कुरा लो महफिले सजा लो, क्या जाने कल कोई साथी छूट जाएगा। जीवन के डोर तो बड़ी कमजोर है यारो, ये कब टूट जाएगा, ये कब समाप्त हो जाएगा, ये तो सिर्फ ऊपर वाले को मालूम है। इसीलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से कहते आ रहे हैं यारो कि हैप टू नाश्ता आलते लीफ बिरमनुओं के आलते लीफ, कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो, खुद को आगे को बढ़ाना है, देश को भी आगे को बढ़ाना है, कौम को भी आगे को बढ़ाना है। तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे कुछ पुराने नगमे कंपोज बाय महान संगीतकार द ग्रेट सिंगर प्रोड्यूसर एंड म्यूजिक डायरेक्टर भूपेन हजारिका जी के। उसके बाद कुछ नगमे चलेंगे जिन फिल्मों में महान अभिनेता द ग्रेट एक्टर राजेंद्र कुमार जी ने काम किया है। बीच में कुछ ज्ञान के बातें है, शेर शायरी है। तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, जहां पर भी जिस हाल में हो। फाहुन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार दुलार प्रेम और मोहब्बत आप सभी तक पहुंचे। रफी साहब

0: Vahon Hindustani Radio.
1: अधवकातन कांतोर आनंद राम शुद्ध वकालत का काम करता है. जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
5: Een groep van ruim 20 Europese nieuwsuitgevers heeft Google aangeklaagd bij de rechtbank in Amsterdam. Ze eisen een schadevergoeding van ruim 640 miljoen euro, omdat ze verliezen zouden hebben geleden door concurrentiebeperkend gedrag van Google rond de online advertentietechniek. Dat meldt de Europese procesfinancier Litvin. Nederland was niet voorbereid op een brede crisis zoals de coronacrisis, dat zegt de toenmalig Nationaal Coördinator Terrorismebestrijding en Veiligheid, Pieter-Jaap Abelsberg. Volgens hem lagen er allerlei handboeken voor kleinere crisis in afgebakende sectoren, maar was de voorbereiding op een crisis die het hele land raakt niet op orde. De werkgelegenheid in de Verenigde Staten is in mei veel sterker gegroeid dan verwacht, ondanks de economische onzekerheid door de oorlog in het Midden-Oosten en de sterk gestegen inflatie door de hoge brandstofprijzen. Volgens het Amerikaanse ministerie van Arbeid ging het om een groei van 172.000 banen. Duitsland stopt niet direct met grenscontroles bij onder andere de A12, maar het ministerie van Binnenlandse Zaken laat nu wel weten open te staan voor verandering. Nederlandse burgemeesters in de grensstreek zien de controles op de snelweg liever vandaag dan morgen stoppen, maar moeten geduld hebben. Het Duitse ministerie gaat de brief van de Europese Commissie eerst zorgvuldig doornemen. En dan het weer. Vanavond klaart het steeds meer op en vannacht koelt het af naar 12 graden. Morgen trekt er een buiengebied van west naar oost over het land. In de middag wordt het zo'n 20 graden.
4: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
6: तुम्हारी पीपरी श्रोताओं, प्रोग्राम कार्यक्रम का शुरुआत तो सदियों से करते आ रहा हूं, वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ. क्या जगा लो, मुस्कुरा लो, महफिले सजा लो, क्या जाने कल कोई साथी छूट जाएगा. जीवन के डोर तो बड़ी कमजोर है यारो, ये कब टूट जाएगा, ये कब समाप्त हो जाएगा, ये तो सिर्फ ऊपर वाले को मालूम है. इसलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से कहते आते हैं और सदियों कहते रहेंगे, हैप टू नाश दाउत इतलीफ, कंधे से कंधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो. देश को भी आगे को बढ़ाना है, खुद को आगे को भी बढ़ाना है, कौम को भी आगे को बढ़ाना है. तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे एक अति सुंदर प्रोग्राम हमारे पुराने ज़माने का महान संगीतकार फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री, द वन एंड ओनली मैस्ट्रो मदन मोहन जी के कुछ कंपोज किए हुए नगमे लेकर आया हूँ. और उसके बाद सिर्फ नगमे सुनेंगे आप जिन मूवीज में महान अभिनेता द ग्रेट एक्टर श्री दिलीप कुमार जी ने काम किए है. बीच में कुछ ज्ञान के बातें भी है, कुछ शेर शायरी भी है. तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, जहां पर भी हो, जिस साल में हो. फाहुन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार, प्रेम, दुलार और मोहब्बत आप सभी तक पहुंचे. रवि साहब जी,

0: फिल्म भीगी पलके में से निकाले हैं शानदार गीत और हमने पेश की ओ फरफान हिंदुस्तानी रेडियो, विशेष करके हर दरवैक के रहने वाला श्रीमान जानकी की तरफ से ये गीत पेश हुआ। और साथ ही साथ श्रीमती जयंती पाठम दीन की तरफ से उनकी माँ के लिए और श्रीमती रेशमा बग्गू की तरफ से और माँ के लिए शुभकामना के साथ ये शानदार गीत पेश हुआ। गीत गज़ल के कार्यक्रम में फाउन हिंदुस्तानी रेडियो श्रीमान जानकी और जयंती पाठम दीन जी को और रेशमा जी को और उनके माओ के लिए शुभकामना पेश किया जा रहा है ऊपर फाउन हिंदुस्तानी रेडियो। चलिए अगला गीत चलाने से पहले यहाँ से हम पेश करते विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़ और न्यूज़ के बाद मैं फिर वापस आ रहा हूँ क्योंकि दो नंबर अभी और बाकी है, तीन नंबर अभी बाकी है तो हम पेश करेंगे शुभकामना के साथ।
1: Live vanuit onze high-tech studio in Den Haag. Waarom Hindustani Radio?
2: Advocatenkantoor Anand Ram Soet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Een groep van ruim 20 Europese nieuwsuitgevers heeft Google aangeklaagd bij de rechtbank in Amsterdam. Ze eisen een schadevergoeding van ruim 640 miljoen euro, omdat ze verliezen zouden hebben geleden door concurrentiebeperkend gedrag van Google rond de online advertentietechniek. Dat meldt de Europese procesfinancier Litvin. Nederland was niet voorbereid op een brede crisis zoals de coronacrisis, dat zegt de toenmalig Nationaal Coördinator Terrorismebestrijding en Veiligheid Pieter-Jaap Abelsberg. Volgens hem lagen er allerlei handboeken voor kleinere crisis in afgebakende sectoren, maar was de voorbereiding op een crisis die het hele land raakt niet op orde. De werkgelegenheid in de Verenigde Staten is in mei veel sterker gegroeid dan verwacht, ondanks de economische onzekerheid door de oorlog in het Midden-Oosten en de sterk gestegen inflatie door de hoge brandstofprijzen. Volgens het Amerikaanse ministerie van Arbeid ging het om een groei van 172.000 banen. Duitsland stopt niet direct met grenscontroles bij onder andere de A12, maar het ministerie van Binnenlandse Zaken laat nu wel weten open te staan voor verandering. Nederlandse burgemeesters in de grensstreek zien de controles op de snelweg liever vandaag dan morgen stoppen, maar moeten geduld hebben. Het Duitse ministerie gaat de brief van de Europese Commissie eerst zorgvuldig doornemen. En dan het weer. Vanavond klaart het steeds meer op en vannacht koelt het af naar 12 graden. Morgen trekt er een buiengebied van west naar oost over het land. In de middag wordt het zo'n 20 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: www.vahonfm.nl पर आप चून हैं, जो लोग चून की मीटर पर आपका हृदय से स्वागत है। दरअसल में 10 बजे तक ये कार्यक्रम था लेकिन कुछ लोगों ने बाद में तार किए थे, उन लोगों को मैं मायूस नहीं करना चाहता था, हम सब मायूस नहीं करना चाहते थे। तो लीजिए अगला गीत हम चलाने वाले हैं और वो है मीला जी, सूत्र में के रहने वाली मीला जी के लिए शुभकामना के साथ शुभ रात्रि पेश करते हुए एक दूजे के लिए यानी मीला जी की तरफ से जनाब मंसूर के लिए और जनाब मंसूर की तरफ से मीला जी के लिए प्रेम प्यार मोहब्बत के साथ ये शानदार गीत इस तरह से।